পর্দা উঠায় আমা দিন ফরকেরা মখমালি ফুলদা মারসি ধন ঝুলদা বহিনিয়ে গহিলা কু তসবির ছাতি মাতাসি আসু বগাউনে মখমালি ফুলদা মারসি ধন ঝুলদা